0: আমাশে পানি মধু হোশ কি গে যা মুঝে তো তুমি খিঁচে ফেরিও
1: বিগ 106.2 দ্য বিট অফ বলিউড দ্য বিগ জেল Brought to you by InsuranceMarket.ae. For the best insurance deals in the UAE, call 800-ALFRED-247. Big 106.2, the beat of Bollywood.

0: আকাশে পানি মধু হোশ কি গে যা মুঝে তো মাই খিচে তেরি ও
1: বিগ 106.2 দ্য বিট অফ বলিউড সাম নাইটস নিড নো ওয়ার্ডস Just the right vibe. Sink into the big chill. Only on Big 106.2. The beat of Bollywood.